আলুদারি আগেব সুম্রাবছে কান্ত ইংসিবং হিমলম ইয়াকথুং থিম্বি সিগং ইংখং সাপচেংনু পরিক পাসাম লোহা আল ইউন্দং বা গাছি মুক্তে আং সুবং পেমুক পেকমা ইতাবলে কন থিম্বি ইন কমই চুত কন ইগং মুদেন থিম্বি হেকসিন আলো রেলাগি ইংগা আং আদং বা আদং মাসি লুমনু সেমো ই নাকা সেমো ই আশিওয়ারু